0: নমস্কার বন্ধুরা, আকাশবাণী চাইবাসা কেন্দ্রের এফএমের 101.7 মেগাহার্জে সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বাংলা সাতরং অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছি আমি চম্পা বক্সি, সঙ্গে সাথী
1: আমি তাপসী নন্দী।
0: নমস্কার শ্রোতা বন্ধু, ইতিহাসের পাতা থেকে জানা যায় যে 25 জুলাই কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। 25 জুলাই এই দিনে আর ভেঙ্কটরমন পুনরায় 8th প্রেসিডেন্ট হয়েছিলেন ভারতে। 25 জুলাই 2007 ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছিলেন প্রতিভা পাটেল। 25 জুলাই 2017 রামনাথ কোবিন্দ 14th প্রেসিডেন্ট হয়েছিলেন ভারতের। 25 জুলাই 1984 সালে ভারতে প্রথম মহিলা যিনি স্পেসে ওয়াক করেছিলেন। 25 জুলাই 1978 সালে ফার্স্ট টেস্ট টিউব বেবির জন্ম হয় ইংল্যান্ডে। তবে আগামীকাল 26 জুলাই কার্গিল বিজয় দিবস পালিত হয়। এই দিনের যুদ্ধে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘটিত হয়েছিল। ভারতীয় সেনাবাহিনী এই যুদ্ধে জয়লাভ করেছিল। কার্গিল যুদ্ধ ছিল অত্যন্ত কঠিন ও প্রতিকূল পরিস্থিতির লড়াই। ভারতীয় সৈন্যরা চরম ত্যাগ এবং সাহসিকতার পরিচয় দেন। এই যুদ্ধের সময় সকল ভারতীয় সৈন্যদের বীরত্ব ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে লিখিত আছে। কার্গিল বিজয় দিবস ভারতের এক গৌরবশালী রাষ্ট্রীয় দিবস। এই দিবস প্রত্যেক বছর 26 জুলাই পালন করা হয়। এই দিন ভারতীয় সেনানী বছরটা 1999 সালে কার্গিল যুদ্ধে বিজয় প্রাপ্ত হয়ে দেশের সীমা রক্ষা করেছিল। এই দিন ভারতীয় বীর সেনানীর সাহস, বীরত্ব ও বলিদান এবং দেশভক্তির প্রতি নমন করব।

এক বিশেষ অবসর। বছরটা ছিল 1999 সালে। পাকিস্তান আর গুপ্ত সৈন্যরা গুপ্তরূপে জম্মু কাশ্মীরের কার্গিল এলাকায় উঁচু পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায় তারা দখল করতে বসেছিল। তাদের উদ্দেশ্য ছিল ভারতের সীমা পুষ্পেট করে মহত্বপূর্ণ স্থানগুলোকে নিজেদের নিয়ন্ত্রণ স্থাপন করা। তবে ভারতীয় বীর সেনারা অপারেশন বিজয় দ্বারা এই জয়লাভ করে। ভারতীয় সেনাদের সাহস কার্গিলের ওই প্রচণ্ড উঁচু আর বরফের হাড় ভাঙা ঠান্ডার মধ্যে শত্রুদের সঙ্গে লড়াই খুবই কঠিন ছিল, যেখানে সাধারণ মানুষ মারাই যাবে। তবে সেই তীব্র ডিগ্রির ঠান্ডাতে কঠোর প্রশিক্ষণ, সাহস, দেশভক্তির জোরে নিজেদের জীবনের কথা না ভেবে শত্রুপক্ষের সঙ্গে লড়াই করেছিল। সত্যি ভাবতে অবাক লাগে, এত কঠিন পরিস্থিতিতে ভারতীয় বীর সেনারা অদম্য সাহস, ধৈর্য এবং বীরের পরিচয় কথা সত্যি ভাবতে অবাক লাগে। বীর সেনারা নিজেদের প্রাণ পরিবারের কথা না ভেবে দেশভক্তির টানে শত্রুপক্ষের সঙ্গে লড়াই করে এবং শত্রুপক্ষকে হাঁটিয়ে ভারতীয় পতাকা উড়িয়েছিল। এই যুদ্ধে বীর সৈনিকদের বলিদান দেয় অনেকেই। এই যুদ্ধের মাহাত্ম্যই যে কার্গিল বিজয় দিবস আমাদের দেশভক্তি, সাহস, অনুশাসন আর রাষ্ট্রের প্রতি সমর্পণের প্রেরণা দেয়। এই দিন পুরো দেশ ভরে শহীদ সেনাদের জন্য শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিভিন্ন সংস্থায় ভাষণ, নিবন্ধ, দেশভক্তি গীত তথা সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়। এই দিন আমাদের মনে করে দেয় যে দেশের সুরক্ষার জন্য আমাদের সৈনিকরা সব সময় নিজেদের উৎসর্গ করবার জন্য তৈরি আছে, দেশের রক্ষা কবচ হিসাবে। আমাদের উচিত যে আমাদের সৈন্যদের ত্যাগ ও বলিদানকে সম্মান করা অত্যন্ত প্রয়োজন এবং কর্তব্য। একজন নাগরিক হিসাবে আমাদের দেশের আইন কানুন পালন করা উচিত, রাষ্ট্রীয় একতা বানিয়ে রাখা উচিত, রাষ্ট্রের হিতকে সর্বোপরি রাখা উচিত, সৈনিক ভাইদের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা রাখা উচিত আমাদের প্রত্যেকের। শেষে এই কথাটি বলি যে কার্গিল বিজয় দিবস কেবলমাত্র এক বিজয় দিবস না, বরং ভারতের বীর সেনাদের অমর গাথার প্রতীক এই বীর সেনারা। এই দিন আমাদের এটাই শেখায় যে দেশের রক্ষার জন্য সাহস, বলিদান সবচেয়ে বড় শক্তি। আমাদের দেশভক্তি সেনাদের সম্মান করা উচিত, তাদের বলিদান আমাদের মনে রাখা উচিত। এই দিনে শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এটি দেশের জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এতে প্রায় 500 ভারতীয় জওয়ান শহীদ হয়। প্রায় 60 দিন ধরে চলেছিল এই যুদ্ধ। এটা ভারতীয়র জন্য গর্বের দিন, বিজয়ের দিন। বীর ভারতীয় জওয়ানদের বলিদানের ফলে এই বিজয়
সম্ভব হয়েছিল। এই যুদ্ধকে অপারেশন বিজয় বলা হয়। এই যুদ্ধ আমাদের দেশভক্তির প্রেরণা দিয়ে থাকে। তাদের প্রতি রইল শত শত প্রণাম। শ্রোতা বন্ধু, এখন আমাদের চর্চার বিষয় সাহিত্যিক মনোজ বসু। বাংলার মাটি, মানুষ, আকাশ, জলপাই রঙের গাছগাছালি, গঙ্গা পদ্মার শব্দ, নৈ শব্দের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে তার সাহিত্যকর্ম। তার গল্প উপন্যাসে প্রকৃতি কখনো শুধু পটভূমি নয়, বরং একটি জীবন্ত চরিত্র। মানুষের দুঃখ, সুখ, প্রেম, বিরহ, দরিদ্র, কুসংস্কার, বিশ্বাস এবং বেঁচে থাকার অদম্য ইচ্ছা গভীর মানবিকতার সঙ্গে উঠে এসেছে তার রচনায়। তার ভাষা সহজ অথচ কাব্যিক। আঞ্চলিক শব্দের ব্যবহারে তিনি কখনো কৃত্রিম হননি, বরং সেই ভাষায় তার চরিত্রদের বাস্তব করে তুলেছেন। তিনি সাহিত্যিক মনোজ বসু, যার সাহিত্য পড়লে মনে হয় তিনি শুধু গল্প লেখেননি, বাংলার গ্রাম, নদী, মাঠ, কৃষক, জেলে, প্রান্তিক মানুষের জীবন সংগ্রামকে শব্দের শরীরে জীবন্ত করে তুলেছেন। আজ তার জন্মবার্ষিকী, 1901 সালের 25শে জুলাই অবিভক্ত বাংলার যশোর জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই গ্রামীণ জীবনের সঙ্গে তার নিবিড় পরিচয় ছিল। সেই অভিজ্ঞতাই পরবর্তী জীবনে তার সাহিত্যের প্রধান শক্তি হয়ে ওঠে। শ্রোতা বন্ধু, এরপর শোনাব স্বরচিত কবিতা বর্ষারানী। বর্ষারানী, বর্ষারানী, তোমায় আমি চিনি, তোমার রূপের পরশ মেখে কবিতার ঝর্ণা বুনি। বাবুই আমি নৈকো পাখি, বর্ষার মন জুড়ানো ধ্বনি। সারাটি দিন বৃষ্টির নুপুরের ছন্দতাল গুনি, বর্ষার ধাগায় কলমকে বেঁধে আমার কবিতার প্রাণ প্রতিষ্ঠা করি। মরি মরি একই লজ্জা, রাতের পোশাকে মেঘেরা খেলে বেড়ায় আর ঝর্ণা ধারায় বেয়ে চলে আপন আপন পথ ধরে। এ আবার কি করে, কুলুকুলু ছন্দে তালে জলধারার বেগ যে যার সাথীদের হাত ধরে বেয়ে চলে। তারা কি কাউকে বলে, কেউ বা নদীর সাথে হাত ধরে গিয়ে চলে, সেও কি কাউকে বলে, ইচ্ছে মতো যে যার হাত ধরে এগিয়ে চলে। কেউ বা ক্ষেতের জমিতে আশ্রয় নেয়, জানি তাদের নেই কোনো ভয়, মাছেরা প্রাণ খুলে খেলা করে। যদি কেমন সেদিকে পাড়ি দেয় ভয়, শুধু কে তাদের খেলা করে ঢুকে পড়ে। বর্ষারানীর আঁচল ধরে আদর খাই আমি, বর্ষারানী তুমি শুকনোতেও নতুন করে প্রাণ দাও, এটা আমি জানি। নমস্কার শ্রোতা বন্ধু, এই ফাঁকে আমরা নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন।

0: শ্রোতা বন্ধু, এখন আমাদের চর্চার বিষয় মিশন বাৎসল্যের অন্তর্গত ফোস্টার কেয়ার যোজনা।
1: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4555 पर कॉल करें।
0: শ্রোতা বন্ধু, আমাদের জেলায় এমন বহু বাচ্চা আছে যাদের মাতা পিতা নেই, অথবা মাতা পিতা আছে অথচ সেই বাচ্চাদের দায়িত্ব নেয়ার ক্ষমতা নেই। এমন বাচ্চাদের আপনি দত্তক নিতে পারেন, যেটা সরকার দ্বারা মিশন বাৎসল্যের অন্তর্গত ফোস্টার কেয়ার যোজনার দ্বারা। একে পালন পোষণ দেখভাল বা পালন পোষণ দেখরেখ যোজনাও বলা যেতে পারে। 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত পালন পোষণ দেখরেখ যোজনার সুবিধা আপনি পেতে পারেন। যদি আপনি কোনো বাচ্চার জীবনে খুশি আনতে চান, তাহলে পালক মাতা পিতাকে আপনার যোজনার সুবিধা দিতে পারেন। পালক মাতা পিতার আয়ু দুজনের মিলে 115 বছরের মধ্যে হতে হবে। একজন হলে আয়ু হতে হবে 35 বছর। পালক মাতা পিতা শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ হবে। পরিবার প্রত্যেক বাচ্চারই অধিকার, তবে কোনো পুরুষকে কন্যা বাচ্চা দত্তক দেয়া হবে না। অতিরিক্ত কিছু জানকারির জন্য সম্পর্ক করবেন এই নম্বরে 9955131364 অথবা 9090700489 এই নম্বরে। শ্রোতা বন্ধু, এই ফাঁকে আমরা শুনে নেব আধুনিক সঙ্গীত। আসুন।

0: শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন আধুনিক সঙ্গীত কিশোর কুমারের কণ্ঠে।
1: শ্রোতা বন্ধুরা, আজকের দিনটি অর্থাৎ 25শে জুলাই একটু আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিন ভারতের রাষ্ট্রপতিদের 25শে জুলাই শপথ গ্রহণের ঐতিহ্য ও তার সাংবিধানিক ইতিহাসও রচেছে। ভূমিকা যদি বলা যায়, ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র যার সর্বোচ্চ সাংবিধানিক প্রধান হলো রাষ্ট্রপতি। ভারতের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির পদটি কেবল ক্ষমতার কেন্দ্র নয়, বরং তা দেশের সার্বভৌমত্ব, সাংবিধানিক মর্যাদা এবং জাতীয় ঐক্যের প্রতীক। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কার্যকাল মেয়াদ 5 বছর, তবে ভারতের সংসদীয় ইতিহাসে 25 জুলাই তারিখটি একটি বিশেষ ও অলিখিত প্রথায় পরিণত হয়েছে। 1977 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ভারতের পরপর 10 জন রাষ্ট্রপতি নির্দিষ্টভাবে 25 জুলাই তারিখেই পদ ও গোপনীয়তার শপথ গ্রহণ করেছেন। যদিও ভারতের সংবিধানে শপথ গ্রহণের জন্য কোনো নির্দিষ্ট দিন বা তারিখ বাধ্যতামূলক করা হয়নি, তবুও এটি এমন একটি অলিখিত সাংবিধানিক ঐতিহ্য হয়ে উঠেছে যা ভারতের গণতান্ত্রিক স্থিতিশীলতা ও ধারাবাহিকতা নির্দেশ করে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী 6 মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা হয়েছিল। 1977 সালে জরুরি অবস্থা প্রত্যাহারের পর দেশে নতুন সরকার গঠিত হয়। নীলাম সঞ্জীব রেড্ডি, তিনি ছিলেন 1977 সালে ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শপথের তারিখটি ছিল 25শে জুলাই 1977 সাল। নীলাম সঞ্জীবন রেড্ডি কোনো বাধা বা অকাল প্রয়াণ ছাড়াই সাফল্যের সাথে তার 5 বছরের মেয়াদ পূর্ণ করেন। তার মেয়াদ সমাপ্ত হয় 24শে জুলাই 1982 সালে। এরপরে পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার জন্য 25শে জুলাই তারিখটি স্বাভাবিকভাবে নির্ধারিত হয়ে যায়। 1977 থেকে আজ পর্যন্ত 25শে জুলাই শপথ গ্রহণকারী রাষ্ট্রপতিগণ হলেন নীলাম সঞ্জীবন রেড্ডির পর থেকে এখন পর্যন্ত প্রতিটি রাষ্ট্রপতি 5 বছরের মেয়াদ নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করেছেন, ফলে 25শে জুলাই তারিখটি একটি স্থায়ী প্রথায় পরিণত হয়েছে। প্রথম ছিলেন নীলাম সঞ্জীব রেড্ডি, তিনি শপথ গ্রহণ নিয়েছিলেন 25 জুলাই 1977-এ। জ্ঞানী জেল সিং নিয়েছিলেন 25 জুলাই 1982-এ। আর বেঙ্কটরমন নিয়েছিলেন 25 জুলাই 1987-এ। শঙ্কর দয়াল শর্মা নিয়েছিলেন 25 জুলাই 1992-এ। কে আর নারায়ণ নিয়েছিলেন 25 জুলাই 1997 সালে। ডক্টর APJ আব্দুল কালাম 25শে জুলাই 2002 সালে। প্রতিভা পাটিল 25শে জুলাই 2007 সালে। প্রণব মুখার্জি নিয়েছিলেন 25শে জুলাই 2012 সালে। রামনাথ কোবিন্দ 25শে জুলাই 2017 সালে। আর আমাদের এখন যিনি আছেন দ্রৌপদী মুর্মু, তিনি নিয়েছেন 25শে জুলাই 2022 সালে। এই ঐতিহ্যের সাংবিধানিক ও রাজনৈতিক তাৎপর্য হল সাংবিধানিক স্থিতিশীলতা পরপর 10 জন রাষ্ট্রপতি নিরবিচ্ছিন্নভাবে 5 বছর মেয়াদ পূর্ণ করা ভারতের প্রশাসনিক শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিপক্কতার বড় প্রমাণ। দ্বিতীয়ত হলো অলিখিত সাংবিধানিক ঐতিহ্য। ব্রিটিশ পার্লামেন্টারি ব্যবস্থার মতো ভারতও কিছু নিয়ম সংবিধানে লিখিত না থাকলেও তা পরম শ্রদ্ধার সাথে পালন করা হয়। তৃতীয় হলো সুনির্দিষ্ট নির্বাচন সূচি। মেয়াদে নির্দিষ্ট থাকার সংবিধানে রাষ্ট্রপতির পদ ও শপথের যে বিধান, তা হলো ভারতের সংবিধানে তৃতীয় পরিচ্ছেদে রাষ্ট্রপতির নির্বাচন, ক্ষমতা, কার্যকাল ও দায়িত্ব স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। অনুচ্ছেদ 52-তে বলা হয়েছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। অনুচ্ছেদ 56-তে বলা হয়েছে রাষ্ট্রপতি তার পদে যোগদানের তারিখ থেকে পরবর্তী 5 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। অনুচ্ছেদ 60-এ বলা হয়েছে ভারতের প্রধান বিচারপতি অথবা তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতির উপস্থিতিতে রাষ্ট্রপতি শপথ বা প্রতিজ্ঞা গ্রহণ করেন। সংবিধানে কোনো ধারাতে রাষ্ট্রপতিকে একটি নির্দিষ্ট তারিখে শপথ নিতে বলা হয়নি, কিন্তু কিভাবে এবং কেন 25 জুলাই ভারতে রাজনীতিতে এই অনন্য স্থান লাভ করলো তা বুঝতে ঐতিহাসিক প্রেক্ষাপট পর্যালোচনা করা প্রয়োজন। ঐতিহ্যের সূচনা অনুসারে ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে 1950 থেকে 1977 পর্যন্ত স্বাধীনতার পর প্রথম কয়েক দশক পর্যন্ত 25 জুলাই তারিখের কোনো বিশেষ গুরুত্ব ছিল না। প্রথম দিকে রাষ্ট্রপতির শপথ তারিখগুলো ছিল ভিন্ন ভিন্ন। ডাক্তার রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে 26 জানুয়ারি 1950 সালে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন 13 মে 1962 সালে শপথ নেন। ডাক্তার জাকির হোসেন 13 মে 1967 সালে ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হন, কিন্তু 1969 সালে 3রা মে পদে থাকাকালীন অবস্থাতেই তার মৃত্যু হয়। ভিবি গিরি 24 আগস্ট 1969 সালে রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। ফখরুদ্দিন আলী আহমদ 24 আগস্ট 1974 সালে পঞ্চম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন, কিন্তু দুর্ভাগ্যবশত 1977 সালে 11 ফেব্রুয়ারি পদে থাকাকালীনই অবস্থাতেই তারও অকাল প্রয়াণ ঘটে। পরপর দুজন রাষ্ট্রপতির অকাল মৃত্যুর কারণে ভারতের রাষ্ট্রপতি 5 বছরের নির্ধারিত মেয়াদে বারবার ব্যাঘাত ঘটেছিল এবং এর ফলে মধ্যবর্তী নির্বাচন ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিয়োগ করতে হয়েছিল।
0: শ্রোতা বন্ধু, আজকের মতো বাংলা সাতরঙ্গ অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আগামী অনুষ্ঠানে। পরিচালনায় আছি আমি চম্পা বক্সী, সঙ্গে সাথী
1: আমি তপস্বী নন্দী। নমস্কার।